0: pun.
1: Wanakum piha mana pi'u walita balu'u alaiha hajatam fi sudurikum.
2: Haa, bagus. Masya Allah, Muftah Alik.
1: Bi sudurikum wa alaiha wa alal wa alal pulki tuhmadun.
2: Bagus, ha.
1: Wa yurikum ayatihi ba
2: ayya.
1: Wa yurikum ayatihi ba ayya.
2: Ya, ya, ini.
3: وَيُرِيكُمْ آيَاتِهِ فَأَيَّ آيَاتِ اللَّهِ تُنْكِرُونَ.
1: Terima kasih,
2: Ustaz. Ha, sama-sama, Cik.
1: وَيُرِيكُمْ آيَاتِهِ فَأَيَّ
2: آيَاتِ اللَّهِ تُنْكِرُونَ.